0: আর চিরঞ্জীবী জমানাকারীর কথা উঠলো। তাপালাপানির বাড়ি তথা বিপদ বাড়ি আপলোড করা ধন্যবাদ জানানে সিআইএমকো ফেসবুক পেজ ও কমেন্ট বক্স মাধ্যমে মেসেজ পাঠানো সকল ছ আজলাই মিলিজুলি নেপালী যাতে নেই অর্পণমা ফেরি ভেটোলা।
1: তপাইল সাংবাদিক সূত্রে আজ এক

0: tega bi tam najel tudi bilo.
1: Ampak ti zadnji ti zor, tako na tam takil, pa ni na rata, bo malo tu se jim.
0: No, no, sve, no, in gira vrte, musim bit, odrlo ti pa malo vrata, a mi mi ja, kur, gleda, da bi proti se se, samo to musim, kur, se, pa sem, sem, ni preko, da je ti na prenje, mi je tablico, odrlo li je vodzu na, tam tu, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, tam, আমি তিন দিন আগে প্রশিক্ষণ করতেছিলাম বিশেষ সোমবার ব্লক মাসে অনেক সোমবার মাসে বাকি সোমবার পছাড়ি জানা থেকে আমি দেবী পছন্দ
2: Thank you.

সাংসারিক প্রচুর কাজে ওনার কাজ দেখান ভোট কেস করেছে উত্তম সাধারণ বা বুঝিয়ে দিন